শতাব্দ জ্যৈষ্ঠ ১৪ দিন ২০২৬ মাসিহা জুন মাসের ৪ তারিখ আপনার শুভ অভিবাদন জনাই স্বাগত করুছু আজির প্রথম অধিবেশনক। কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভরে ২০৪.৫ মিটার তথা ১৪৬৭ কিলো হর্জ যোগে। এফএম যোগে কার্যক্রম প্রচারিত হচ্ছে ১০৩.৬ মেগা হর্জ যোগে। আপনার মোবাইল ফোনর নিউজন এআইআর আপ যোগে মধ্যে কার্যক্রম শুনিপারুছন্তি। বর্তমান সময় সকাল ৫টা বাজি ৫৭ মিনিট।

0: বুঝিনিও যে কিছুটা নষ্ট হয়ে গেল, কিন্তু যদি চরিত্র নষ্ট হয়ে গেল তাহলে বুঝিনিও যে সবু কিছু নষ্ট হয়ে গেল। শ্রুতিবৃন্দ, আজ আমাদের দেশ কাহিঁকি সারা বিশ্বরে মানব চরিত্রর ঘোর অবনতি ঘটুছে। এর ফলরে ছল, কপট, চোরি, অনাচার, ব্যভিচার, হত্যা, দুঃখ, যন্ত্রণা, নির্যাতনা, দারিদ্র আদি নানা সংকটরে পড়ে সচরাচর প্রাণী ভয়ভীত হয়ে পড়ছে। এই রসাতলগামী সমাজকে সুধারিবাকু হলে আমার সনাতন ধর্মর রীতি নীতি সংস্কারকু জীবনরে ব্রত রূপে গ্রহণ করা সহিত ধর্মপথকু অনুসরণ করিবার আবশ্যকতা বর্তমান আসি যাইছে। শ্রুতিবৃন্দ, বাল্মীকি রামায়ণের উল্লেখ অছি যে ধর্ম দ্বারা সম্পত্তির উদ্ভব হইথায়, ধর্ম দ্বারা সুখ আনন্দ প্রাপ্ত হইথায়, এবং সদাচার দ্বারা মনুষ্যকু সবুকিছি প্রাপ্ত হয়ে যায়। ঋষিমুনি মানে কইছন্তি যে শৌচ, তপস্যা, সত্য আর দান হেউচি ধর্মর চারোটি স্তম্ভ। যদি ভগবত আরাধনা, আত্মসংযম, পরোপকার এবং সেবা এসব যোড়ি হয়ে যায় তাহলে জীবন ধন্য হয়ে যায়। মুখ্যতঃ চরিত্র হি ধর্মর প্রাণ অটে। সদাচার তথা অন্য সব সদ্গুণগুড়ি আশ্রয় করা দ্বারা হি উত্তম চরিত্র নির্মাণ হয়ে থাকে। অহিংসা, দয়া, মৈত্রী, সমতা, নিঃস্বার্থপরতা, নিরপেক্ষতা ইত্যাদি সদ্গুণ হচ্ছে চরিত্র নির্মাণের চাবিকাঠি। কারণ গোটিয়ে জাতি, সমাজ, দেশ বা রাষ্ট্রর উন্নতি সেই দেশের চরিত্রবান নাগরিক উপরে হি নির্ভর করে থাকে। আমার জীবনযাত্রা সুগম করা সহ প্রকৃত মার্গদর্শন প্রদান পাই বেদ, উপনিষদ, পুরাণ, ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র, দর্শনশাস্ত্র আদি অনেক গ্রন্থ গন্তাঘরে পড়ে রয়েছে। কর্মময় জীবনর কিছু সময় বাহার করতু, এসব পড়ন্তু, বুঝন্তু। এতে নিহিত থাকা দিব্য সন্দেশগুড়ি নিজ জীবনর আদর্শ রূপে গ্রহণ করা নিমন্তে প্রয়াস করতু। এদ্বারা চির সুখ, অসীম শান্তি তথা বসুধৈব কুটুম্বকমর যথার্থ অনুভব হওয়া সহ আদর্শ জীবন গড়িবার সহায়ক হব।
1: শুনিলে আজির অনুচিন্তা। ରଚନା ଉପସ୍ଥାପନା କଲେ ଲକ୍ଷ୍ମୀଧର ସାହୁ। ଶ୍ରୋତାମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ଜୟପୁର କେନ୍ଦ୍ରରୁ। ପ୍ରଚାର କରୁଛୁ ଆଜି ସକାଳର ଚାଷବାସ କଥା।
2: କାକୁଡ଼ି ଓଡ଼ିଶାର ଏକ ଅତ୍ୟନ୍ତ ଲୋକପ୍ରିୟ ଏବଂ ଅଳ୍ପ ଦିନରେ ଅଧିକ ଲାଭ ଦେଉଥିବା ପନିପରିବା ଚାଷ। ଏହା ମୁଖ୍ୟତଃ ଏକ ନଗଦ ଫସଲ ଭାବେ ଚାଷୀମାନଙ୍କୁ ଶୀଘ୍ର ରୋଜଗାର ଦେଇଥାଏ। ଖରାଦିନେ ବଜାରରେ ସାଲାଡ଼ ପାଇଁ କାକୁଡ଼ିର ଚାହିଦା ବହୁତ ଅଧିକ ରହୁଥିବାରୁ ଏହି ସମୟରେ ଚାଷ କଲେ ଚାଷୀ ଭାଇମାନେ ବେଶ୍ ଭଲ ଲାଭ ପାଇପାରିବେ। ଓଡ଼ିଶାର ଜଳବାୟୁରେ ଏହାକୁ ବର୍ଷକୁ ଦୁଇଥର ଚାଷ କରାଯାଇପାରେ। କାକୁଡ଼ି ଚାଷ ପାଇଁ ଜଳ ନିଷ୍କାସନ ବ୍ୟବସ୍ଥା ଥିବା ନିଗିଡ଼ା, ବାଲିଆ, ଦରସା ମାଟି ସବୁଠାରୁ ଉତ୍ତମ। ପ୍ରଥମେ ଜମିକୁ 3-4 ଭଲ ଭାବେ ହଳ କରି ଏକର ପ୍ରତି 6-8 ଗୋବର ଖତ ଓ ନିମ ପିଡ଼ିଆ ମାଟିରେ ମିଶାଯାଏ। ଏହାପରେ ପ୍ରାୟ 4-5 ବ୍ୟବଧାନରେ ଲମ୍ବା ହିଡ଼ ବା ବେଡ୍ ପ୍ରସ୍ତୁତ କରାଯାଏ। ବିହନକୁ ସିଧାସଳଖ ମାଟିରେ 1 ବ୍ୟବଧାନରେ ରୋପଣ କରାଯାଏ। ପୁଷା ସଂଯୋଗ, ମାଳିନୀ ଏବଂ ବିଭିନ୍ନ ହାଇବ୍ରିଡ୍ କିସମର ବିହନ ବ୍ୟବହାର କଲେ ଅମଳ ବହୁତ ଭଲ ହୁଏ। କାକୁଡ଼ି ଲତା ଜାତୀୟ ଫସଲ ହୋଇଥିବାରୁ ଆଜିକାଲି ଚାଷୀମାନେ ପ୍ଲାଷ୍ଟିକ୍ ମଲ୍ଚିଂ ଏବଂ ବାଉଁଶ ସୂତାର ମଞ୍ଚା ବା ଟ୍ରେଲିସ୍ ପଦ୍ଧତି ଆପଣାଉଛନ୍ତି। ଲତାକୁ ଉପରକୁ ମାଡ଼ିବାକୁ ଦେଲେ ଫଳ ସିଧା ଓ ସୁସ୍ଥ ରହେ ଏବଂ ନଷ୍ଟ ହୁଏ ନାହିଁ। କାକୁଡ଼ି ଗଛରେ ପାଉଁଶିଆ ରୋଗ ଏବଂ ମାଛି ପକର ଭୟ ଥାଏ। ଏଥିପାଇଁ ଜମିରେ ଫରେମନ୍ ଜନ୍ତା ଲଗାଇବା ସହ ନିମ୍ବ ପ୍ରସ୍ତୁତ କୀଟନାଶକ ସ୍ପ୍ରେ କରିବା ଆବଶ୍ୟକ। ତେବେ ବଜାରରେ ଭଲ ଦାମ ପାଇବା ପାଇଁ ସଠିକ୍ କିସମର ଚୟନ ନିହାତି ଜରୁରୀ। ମାଳିନୀ ସେମିନିସ୍ କମ୍ପାନୀର ଏହି କିସମଟି ଚାଷୀଙ୍କ ମଧ୍ୟରେ ବହୁତ ଲୋକପ୍ରିୟ। ଏହାର ଫଳ ଗାଢ଼ ସବୁଜ ହୁଏ ଏବଂ ରୋଗ ସହ୍ୟ କରିବାର ଶକ୍ତି ଅଧିକ ଥାଏ। ଖ୍ରୀସ୍ ଏହା ମଧ୍ୟ ଏକ ପ୍ରସିଦ୍ଧ ହାଇବ୍ରିଡ୍ କିସମ ଯାହା ଖରାଦିନେ ଭଲ ଫଳ ଦିଏ। ପାର୍ଥେନୋ କାର୍ପିକ କିସମ, ଯଦି ଆପଣ ପଲି ହାଉସ୍ ବା ନେଟ୍ ହାଉସ୍ ଭିତରେ ଚାଷ କରୁଛନ୍ତି ତେବେ ଏହି କିସମର ବ୍ୟବହାର କରାଯାଏ। ଏଥିରେ ପରାଗ ସଂଗମ ବି ନାହିଁ, ପ୍ରତି ଗଣ୍ଠିରେ କାକୁଡ଼ି ଫଳିଯାଏ। କାକୁଡ଼ି ଗଛର ମୁଖ୍ୟ ଲତାରେ ସାଧାରଣତଃ ଅଣ୍ଡିର ଫୁଲ ଅଧିକ ଆସେ ଯେଉଁଥିରେ ଫଳ ହୁଏ ନାହିଁ। ମାଈ ଫୁଲର ସଂଖ୍ୟା ବଢ଼ାଇବା ପାଇଁ 3G ପ୍ରଣାଳୀ ଆପଣାଇବାକୁ ପଡ଼େ। ଯେମିତି ମୁଖ୍ୟ ଲତାଟି ଯେତେବେଳେ 4-5 ଲମ୍ବ ହୋଇଯିବ ତା'ର ଅଗ୍ରଭାଗକୁ କାଟିଦେବା। ମୁଖ୍ୟ ଲତା କାଟିବା ପରେ

0: কেড়ে গড়ি ফুলানিয় গড়ি রিতু নবে
1: ভাইটি সিন্ধু নার বেলা গড়ি রে মদে দুঃখি কাবার সিন্ধু নার গড়ি বেলা রে মদে দুঃখি
0: কেতে বেলু।

0: ফুলাই মিও দোলারো দিয়ে নাম কেড়ে গড়ি ফুলারো গড়িতা দিয়ে
1: নার উষা সুনাই দেল খাবার শ্রীগুণার ফাইটি নাই বুঝাইল
0: গড়ি বেল গড়ি বেল লিয়ং বনা উয়া দেলি গড়ি বেল গড়ি বেল।

0: 무지나 모네로 수댄데
1: 이수부로 베러수 분둘레가 마이키 바루버티 베러수 분둘레자바이
0: 부라니 마이키 레카티 베러르토 두루로자마이키 예자리 베러르토
1: 테바르 파이 간다바는 자리모 분둘레자댄데 테바르 게네 아사르누 두카보 분둘레카 댐는데
0: 테베리누
1: গড়ি জো সুবাই বন্ধু লেখা দেবনে বেলা জো সুবাই লেখা দেবনে মাইনু দিনু ফিঙ্গি অয়দা ফিঙ্গি মাইনু বারু ফিঙ্গি গির গিরদা গির ফিঙ্গি
0: অয়দা ফিঙ্গি নার বুন্দুরি পাল গির গিরদা ফিঙ্গি নার বুন্দুরি পাল দেল
1: অয়দা ফিঙ্গিছো আই সিতু দে মিরগিরদা ফিঙ্গিছো আই বুকো লাগাই গো
0: সুসুনাম দুতু তেবেরিনু কুরুঙ্গাকা লাগানো পড়াই দুতু
1: বন্ধু এজা দেব নাই ডনেন রে ডনিলেন বন্ধু লেখা দেব নাই ডনেন রে বালা রে।

0: দনিনেন পুতার নাই তরবে এরিনি বালানেন
1: কে সাতরি দুতুরে নিলে বই নিটিকে তারুলা দুতুরে দিলে তানা
0: গিরগিরদা গিরো সিঙ্গি দনেন রে দনিনেন ওয়াইদা ওয়াইও সিঙ্গি দনেন।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্জয়
4: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই যিবো। অটো পাই 10000 টাকা, কার ও ছোট জানা পাই 15000 টাকা, ও বাস তথা বড় জানা পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু। যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ।
3: অধিক জানিবা পাই কল করন্তু 1800102982।
5: কার্যক্রমর পরবর্তী শিল্পী হেলে চর্চিকা নায়ক। শিল্পী গাইছন্তি ধর্মানন্দ বেহেরাঙ্କ ଅନ୍ୟ ଏକ ରଚନା।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্জয়
4: গেল গ্যাস সিএনজি স্টেশন রে। সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনকো ফিউল ওয়ালেট রু পয়ঠ হই যিব। অটো পাই 10000 টাকা, কার ও ছোট জানা পাই 15000 টাকা, ও বাস তথা বড় জানা পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু। যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ।
3: অধিক জানিবা পাই কল করন্তু 1800102928।

0: 15,000 টাকা ও বস তথা বড় যান পাই 20,000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু যাহা কেবল নয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ
1: অধিক জানিবা পাই কল করন্তু 1800102982
2: হ্যালো ডায়াল আকাশবাণী
3: নমস্কার আজ্ঞা
2: নমস্কার
3: জয়পুর কুমার সাহেব নবীন কুমার কোচ আজ্ঞা
2: কোন্তু নবীন বাবাজি কো গীত শুনিবে
3: আমি আজ গোটে ভক্তি গীত আজ্ঞা
2: আচ্ছা কো ভক্তি গীত
3: তারিণী ভজন আজ্ঞা
2: কোন ভজন
3: তপুমিশ্র গাইছেন্তি আজ্ঞা
2: আচ্ছা মন নাই ভোজনটা
3: শালুয়া দালে কইলি গায়ে কুহু কুহু কু এমতি গীত আজ্ঞা
2: আউ নবীন বাবু দেহ ভালো আছে
3: আজ্ঞা গোটে প্রকার টিকে ভালো লাগছে আজ্ঞা হলে ভাল না আজ্ঞা সে গোড় বসা তো কম না আজ্ঞা মেডিসিন পত্র খাইলি গেছে মেলে আজ্ঞা মেডিসিন খাওছে টিকে কমে যায় আজ্ঞা
2: নাই ডাক্তার কোন পরীক্ষা করা পাই কইলি কি নাই
3: ডাক্তার কইলে সুগার আর বিপি টেস্ট করা বলি কইলে তারপর বিপি টেস্ট করলে বিপি বড়ি যাইছে আজ্ঞা
2: রাগ
3: তেল লুণ যাক খাইব না আর মিঠা বি কমাই করে খাইব চা পিও টিকে টিকে পিও বলে কইলে
2: আর মাছ মাংস অন্ডা
3: হ্যাঁ মাছ খাইবা পাই কইলে আজ্ঞা
2: আচ্ছা মাংস মনা কলে
3: মাংস নাই মাছ খাইলে ভালো বলে কইলে
2: আচ্ছা চিকেন
3: চিকেন তো বিলকুল না খাওয়া খাবো না বলে কইলে আগে
2: পুরাপুরি মনা করে দিলে কি
3: হ্যাঁ বললে তো ভালো আছে খাই পারবো না তারপরে খরা দিন সেটা খাইলে খরা হবো বলে কইলে
2: ভাত বেশি খাইবে কইলে না কম খাইবে কইলে
3: ভাত খাইবে মনা করে না আছে যে মান্ডিয়া যাও ভাত খাওছে রুটি রুটি খাওয়া পাই কইলে যে রুটি রাত্রি বেলা খাইবো সকালে ভাত খাবো কইলে আগা যে হলে মুই ভাত খাওছি আগে
2: ঠিক আছে নবীন বাবু আপনার ধন্যবাদ দৌছু দেহর যত্ন নিয়ন্তু আপনার পছন্দর ভোজনটি আমি শুনে দৌছু
3: আজ্ঞা নমস্কার
2: নমস্কার।

0: আমি চিনাপুর বাপু বাপুর ছোট ভাই, তাঙ্ক ঘরে অন্য গাইড আছে। আমি সকাল সকাল তাঙ্ক ঘর ক্ষীর আনু, তাঙ্ক গাই না ছুয়া দিয়েছি থোড়া বাছুরি, সে বাছুরি চাকল চাকল চাকল করে খায়।
1: ও, তু তাহলে দেখিছু না, গাই গুহালারে রহে, ছুয়া জন্ম করে, ছুয়াকু ক্ষীর পিয়ায়। ଅଣ୍ଡିରା ବାଛୁରୀଟା ହଉଛି ଦାମୁଡ଼ି, ଆଉ ମାଈ ବାଛୁରୀଟା ହଉଛି ଛଡ଼ା।
0: ବହୁତ ପ୍ରକାର ଗାଈ ଥାନ୍ତି, ଗାଈ ଗୁଡାକ ହୁମ୍ବା ହୁମ୍ବା ଡାକନ୍ତି। ଗାଈ ବାଛୁରୀ ଜନ୍ମ କରେ, ବାଛୁରୀ ଗାଈର କ୍ଷୀର ଖାଏ, ଗାଈ ଗୋଟେ ବାଛୁରୀ ଜନ୍ମ କରେ, ଗାଈ ବାଛୁରୀ ଆସ ଆସ ଖାଇବ ପରା ଦୁବ ବାସ, ମୋ ପାଖରେ ହୋଇଲେ ଛିଡ଼ା ଖାଇବ ତୁମେ ଘାସ ବିଡ଼ା।

0: ওপা মরতে কৌঠল আর এই পেট সম্ভব দিনে প্রজাপতি হয়ে বলি সম্ভব খাইলে বার প্রজাপতি কত সুন্দর কত বড়িয়া
1: মতে তো ঠিক কৌঠল সিমি প্রজাপতি অন্ডা দেলে সেথিরু সম্ভাল বাহারে তু দেখিছু না ঘর কান্থ কবাটরে কোষা সব ঝুলু থাকে সম্ভাল খুব খাইপি সেটি শুয়ে পড়ে বহুত দিন গলা পরে সে কোষা ভিতর প্রজাপতি হয়ে বাহারে মতে ঠিক জানিছি
2: প্রজাপতির দুইটা দেণ দেণরে চিত্র হইতে প্রজাপতি দাঁড়িয়ে মতে বড়িয়া লাগে দিনে গোটে প্রজাপতি উড়ুলা মু তাকু ধরিয়াকু যাইকি পড়িগলি প্রজাপতি তরক অতি এইটি ফুল ফুল চুলে কলসি আনি ফুল গাছ দিয়ে মু পানি

0: সকাল উঠু উঠু খাম করবা যাবি বলে সমান মুন্ড সমান ধরে দেলা আছে আর উঠি নাই বসি নাই কাইটা নাই
1: কাম নকলে তো
0: কাম তো করবা পড়ছি এবে কেমতি খরা লাগে সমান কাম করলে সমান মূল খরা পড়লানি বাবু
1: কাম করবার আছে পানি পুনা অলপ নিক খাইতে র এলে ভাই বোন কল জোয়ার জোর কর গাই কন দেখ
0: ওই জোয়ার করু ভাই বোন মন কে জোয়ার লাগা ভাই বোন মন
1: আলে আপা খাই কাম করলো যে তাকি গালুস বলুস নি
0: তাকি গলি বলে সকাল সকাল সে আমার গা লগে পাঁচটা বইনি মিশলো আছো চাষ করবা গেল নি আপনার কাইটা নাই ফুল মন লগাই লো আছো মলি ফুল আর তো সে গেন্ডু ফুল এটা আমি লগাই করি ফাঁচি কমাইলো নি যার বাগে যার টান যেত বাঘ পড়লা সে নেই করি তার ডাবু কমাইলানি এবার কোনো বললানি আগে কাইটা বলে সে গাই গরু ছেলি কলার পড়ছে মিশা এটা ওটা ফুল চাষ বলে বড় সারাদা লাগলানি করবাকে মিশা বল লাগলানি মাত্র খরা লগে যখন বগিচা লগ গেলুনি সেটা তো সে তোফলা খরা যেমনি পড়ি গেলা মূল লগে নাই নি সকাল সকাল মন ধুকা এমতি ধুকা লগে আইলি আছে
1: নাই এবে তো ফুল চাষ করলু সাপা এবে খাই চাষ মিশা গোটে সরকার মন গোটে গোটে যোজনা মন দেলাইনি এবে জানি আছিস কি নাই জানিস তুই এনে তেন তো বুলবা লোক এবে সে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ মিশন বলি করি এবে আমার আদিবাসী লোককে পুনি কাই খাই বিয়ন মন জাগাইলাইনি আর সার সুরা মিশা জাগাইলাই সে জানিস কেন দাঁড়ালে
0: ওই ওই গোটে গাঁ দিদি তো খোলা আছে এটা করা বলি কবাকে আমার গাঁ খাইছে গোট ফুঞ্জা বইনি যাই রেলু সেটা ফুল চাষ করবাকে দেলাই আমাকে দেওয়াকে সেটা করি লাগলু বল লাভ আছে মাত্র তো কোনিয়ালে কাম কষ্ট না বলেছি যে
1: কষ্ট কলে মিশাইছি যে বাপা এবার সরকার খাই খাই যোজনা কলাই নাই কি সেটা লব জানবা কাজে এবে আমার জন পঞ্চায়েত লোক আছো অফিসর মন সে মন কল বুঝবার আছে কি এবে ব্লক লগে আছো তো অফিসর মন আমার চাষ বিষয়ে জন জন মন বুঝলাই নাই কি সে মন সঙ্গে আমল খাতা বার্তা হলে সব জানিয়েছি বাপা এবে ফুল তুমি মিললা কি কাই আমার চাষবাস লোকে কাই দান দুনে কি কাই শাগ ডাল কি সে উপরে মিশা কাই কাই যোজনা দেলাইনি এবে কেন্দার তুমি আনিকরি এন্তে চাষ কলাসনি কইলাসনি হলব জানলে কাই এন্তে সার মিশা মিলছি নিকটা নিক সার কলে

0: শুনলো সাপা?
1: হ্যাঁ শুনলি,
0: মন মনে অল্প দুগুলাটা অল্প ছাড়লা কেন তার
1: দোকান ছাড়ে, দোকান ছাড়ে গীত শুনলে মিশা ন ছাড়ে, কাইটা খাইলে মিশা ন ছাড়ে, ওসব গোটে ফগাইবার আছে আরি। সে ঘরে যাই কি গোটে সে ডালচিনি কি আরি সে কফি ডিকাশন করে পিলে ওই শিখাই।

আপা গীত তো শুনলু বেদে, শুনলে গীত লাগলো তো নাকি নাই মোকে তো গড় কেলিস যাইছি।

Ares, কাদের, ইতিশ্রী, হ্যুমান সাগর, সম্বিত এবং লোপামুদ্রা। সুগম সঙ্গীত প্রচার করব দিন বারোটা, দিন গোটা বাজি কোড়িয়ে মিনিট্রে। শিল্পী মানে হলে বাবুল সুপ্রিয়, শৈলভামা, কুমার সানু, পামেলা জেন, ইরা মহান্তি, অনুসূয়া নাথ এবং সঙ্গীতা। যুব শ্রোতা কার্যক্রম যুববাণী শুণবে অপরাহ্ন পাঁচটায়। দেশীয় ভাষার কার্যক্রম চৈতিজহ্ন প্রচার করবু অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিটে। শ্রোতাবন্ধু, ইয়ে লা আসন্তকালি প্রচার হওয়াকু থিবা কিছি প্রমুখ কার্যক্রম সম্পর্কের সূচনা। আপনার কার্যক্রম শুণুছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রর। সময় বর্তমান সন্ধ্যা ছটা বাজি দশ মিনিট। এবে আসন্তু শুণবা হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম। প্রথম গীতটি খাস আপনার পাই নেইছু রাজা হিন্দুস্তানী চলচ্চিত্রর। কণ্ঠদান করেছেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগ্নিক। শিল্পী যুগল কণ্ঠে শুণবা সমীর গীত। সঙ্গীতের সজাইছেন নদীম শ্রবণ।

0: শ্রোতা বন্ধু, পরিবেশর পরিষ্কার পরিচ্ছন্নতা আম সুস্থ জীবন নির্বাহ পাই একান্ত অপরিহার্য। যদি আমি শারীরিক ভাবে সুস্থ ন রহিবা, মানসিক ভাবে মজবুত ন হেবা, তেবে আম দৈনন্দিন জীবনরে ব্যতিক্রম দেখা দেব। আমার কার্যধারে সফলতা আসবনি কি আমার, আম গাঁর, আম রাজ্যর তথা দেশর বিকাশরে আমার ভাগিদারিতা রহিবনি। কহিবা অর্থ হেউছি, আম পরিবেশর সুরক্ষা দিগরে আমি অন্টা ভিড়িবা, যে প্রকৃতি আমার মা তার যত্ন নেবা, তাকে সুরক্ষিত রাখিবা। বিশেষ করে জঙ্গল পরিবেশর সুরক্ষা দিগরে আমি অন্টা ভিড়িবা, প্রচুর বৃক্ষচারা রোপণ করিবা, তাকে যত্ন সহকারে বড়াইবা এবং আম পরিবেশকু সুস্থ সুন্দর রাখিবা। তেবে জঙ্গল পরিবেশর সুরক্ষা কেতে জরুরি, জঙ্গল সম্পদর অবক্ষয় হলে এহা আম জীবন ধারণ উপরে কি প্রভাব পকায়ে, সুস্থ পরিবেশর মহত্ব, নূয়া জঙ্গল সৃষ্টি দ্বারা আম দেশর বিকাশ কেতে ত্বরান্বিত হইপারিব, এমিতি কিছু প্রসঙ্গকু আধার করি আজির আলোচ্য বিষয় জঙ্গল পরিবেশর সুরক্ষা। এ সম্পর্কে আলোকপাত করুছন্তি ডক্টর ভারতভূষণ রথ।
1: আমি সমস্তে জানিছে পরিবেশ সুরক্ষা যদি ন রহিব তবে বিশ্ব দিনে দিনে ধ্বংস হইযিব। বিশ্বকু যদি কেহি বঞ্চাই রাখিছি তবে তাহা হেউছি আমার পরিবেশ। সেথিপাই বেদ কুহন্তি ওম দ্যৌঃ শান্তিঃ অন্তরিক্ষ গুম শান্তিঃ পৃথিবী শান্তিরাপঃ শান্তিঃ ঔষধয়ঃ শান্তিঃ বনস্পতয়ঃ শান্তির্বিশ্বদেবাঃ শান্তির্ব্রহ্ম শান্তিঃ সর্বগুম শান্তিঃ শান্তিরেব শান্তিঃ সামা শান্তিরেধি। এই যে বৈদিক মন্ত্রটি এহা ঋগ্বেদরু আসিছি এবং এই ঋগ্বেদর বৈদিক মন্ত্রের সে কহুছন্তি যে দ্যৌঃ শান্তিঃ পৃথিবী শান্তিঃ আপঃ শান্তিঃ বনস্পতয়ঃ শান্তিঃ ঔষধয়ঃ শান্তিঃ। এইভাবে ভাবে মন্ত্রগুলিকে কহিবার অর্থ হেউছি যদি ঔষধীয় বৃক্ষগুলিক যদি শান্তি ন রহিবে অর্থাৎ সুরক্ষিত ন রহিবে, বনস্পতয়ঃ শান্তিঃ বনস্পতি নাম বৃক্ষলতা, বৃক্ষলতা গুলিক যদি শান্তি ন রহিবে অর্থাৎ সম্পূর্ণ ভাবে সুরক্ষিত ন রহিবে তেবে বিশ্ব সুরক্ষিত হয়ে রহিপারিব না। এবং তাপরে সে কৌচন্তি দ্যৌঃ শান্তিঃ আপঃ শান্তিঃ, আপঃ অর্থাৎ জল, তেণু যদি জলর সুরক্ষা করা না যায়, যদি জলকু ঠিক ভাবে প্রোটেক্ট না করা যায় তবে আম পৃথিবী পৃষ্ঠরে নিশ্চিত ভাবে ইমবালান্স অর্থাৎ ব্যতিক্রম দেখা যাব। তেণু আকাশ হুন্তু অথবা জল হুন্তু অথবা পৃথিবী হুন্তু অথবা আমার এই যে বনস্পতি বৃক্ষ লতা নদী পাহাড় পর্বত এই যেতে সমস্ত পরিবেশের যে প্রকৃতির তত্ত্ব সে তত্ত্বকে আমি যদি সুরক্ষিত ন করিবা তবে দিন না দিনে এই বিশ্ব নিশ্চিত ভাবে ধ্বংসাভিমুখী হব। আজি আমি মানে দেখুছে যেতবে গোটিয়ে বার মাস আম পাখে রয়েছে এবং ছয়টি ঋতু রয়েছে, আজি আমি আউ ছয়টি ঋতুকে দৃষ্টিগোচর হয়ে পু না, কেবল দুই তিনটি ঋতু আম পাখে আসুচি, গোটিয়ে হচ্ছে বিশেষ ভাবে গ্রীষ্ম বর্ষা এবং তাপরে শীত, এইভাবে তিনটি ঋতু আম পাখে বর্তমান দৃষ্টিগোচর হচ্ছে। তবে শীত মধ্যে ধীরে ধীরে বিলুপ্ত হওয়া বসিলা, কেবল গ্রীষ্ম গোটিয়ে ঋতু বর্তমান সমগ্র বিশ্বরে নিজের স্থিতিকে বজায় করে রাখুছে। তেমন এইভাবে

0: Prime Minister Narendra Modi today said yoga is India's timeless gift to humanity. Virtually joining the inaugural edition of the World Yogasan Sports Championship being held at the EK Arena in Ahmedabad, the Prime Minister said yoga unites mind, body and spirit and inspires a healthier and more harmonious world. He expressed confidence that the maiden World Yoga Championship will give Yogasan a global sports identity and open up a wide range of opportunities for the youth. Mr. Modi highlighted that every major sport brings among and along its own comprehensive ecosystem. He stated that Yogasan sports expand globally, it will create significant new possibilities and career paths for athletes. The Ministry of Women and Child Development has invited women students, scholars, social activists and teachers for its internship program during August-September term. The program is open to women students, scholars, social activists and teachers who are enrolled in or associated with any university, academic or non-academic institution. The Ministry of Women and Child Development informed that women candidates in the age group of 21 to 40 years from non-tier 1 cities and rural areas of India are eligible to apply. It added that applicants are to be submitted online through the internship program portal wcd.intern.nic.in. The Bharatiya Janata Party announced that the party Manipur President Adhikari Mayum Sharda Devi will be party candidate for the upcoming Rajya Sabha election of Manipur. The party announced today that the party's prominent woman leader of Manipur will contest the lone Rajya Sabha seat of Manipur, which voting will be held on 18th June. It may be mentioned that the term of the current Rajya Sabha MP of Manipur, Leshimba Sanaja Uba, who represents the Bharatiya Janata Party, ends on 21st of June. India has retained its strong presence in the latest world boxing rankings. Jasmine Lamboria climbed to world number one in the women's 57 kg category, while Asian Championships Priya Gangas in 60 kg and Vishwanath Suresh in 50 kg. And that's the end of the news.
1: বর্তমান পর্যন্ত কার্যক্রম রেলিকরি প্রচার কলু আকাশবাণী দিল্লির শ্রোতাবন্ধু আপন কার্যক্রম শুণুচ্ছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রর এবে আসন্তু শুনিবা আসন্তকালি প্রচার হবাকু থিবা কিছি প্রমুখ কার্যক্রম সম্পর্কে সূচনা সকাল 6:05 শুনিবে ভক্তিগীতর কার্যক্রম বন্দনা আদিবাসী সঙ্গীতর কার্যক্রম রিঞ্জুড়ি শুনিবে সকাল 6:45 7:25 শুনিবে সংযোগ কার্যক্রম বিষয় রয়েছে সবুজ পৃথিবী সুন্দর পরিবেশ আধুনিক গীতর কার্যক্রম সুরলহরী শুণবে সকাল 8:30 সকাল 9 এবং 10:05 শুণবে হিন্দি চলচ্চিত্রর গীত কিছু ওড়িয়া চলচ্চিত্রর গীত আপনার শুণবু সকাল 9:30 এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ শুণবে পূর্বাহ্ন 10:30 দিন 11 রয়েছে সঙ্গীত রূপক হীরা হংস সুয়াঙ্গ মূল রচনা করেছেন ধীরেন দাস বেতার রূপান্তর ডক্টর যশোবন্ত নারায়ণ ধর প্রযোজনা উদয় শঙ্কর জানি সুগম সঙ্গীত প্রচার করব দিন গোটায় বাজি 20 মিনিটে অপরাহ্ন 5 শুণবে যুব শ্রোতা কার্যক্রম যুববাণী দেশীয় ভাষার কার্যক্রম চৈতি জহ্ন শুণবে অপরাহ্ন 5:30 কিছু ওড়িয়া চলচ্চিত্রর গীত শুণবে রাতে 7:30 রয়েছে চাষী ভাই ও ভী মানে কার্যক্রম কৃষি ও কৃষক ରାତି 8:15 ଶୁଣିବେ ଭକ୍ତିଗୀତର ବିଶେଷ କାର୍ଯ୍ୟକ୍ରମ ନୈବେଦ୍ୟ ଶିଳ୍ପୀମାନେ ହେଲେ ବିରଞ୍ଚି ନାରାୟଣ ଭାଇନୀପତି ଏବଂ ନମିତା ମହାପାତ୍ର ରାତି 9:30 ଶୁଣିବେ ନାଟକ ମୋବାଇଲ ଉପାଖ୍ୟାନ ରଚନା ଏବଂ ପ୍ରଯୋଜନା ଉଦୟ ଶଙ୍କର ଜାନି ସରକାରଙ୍କ 12 ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ଉପଲକ୍ଷେ ଏକ ବିଶେଷ ଦ୍ୱିଭାଷିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିବେ ରାତି 10 ରିଲେ କରିବୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ শ্রোতাবন্ধু ইয়ে লা আসন্তকালি প্রচার হওয়াকু থাকা কিছু প্রমুখ কার্যক্রম সম্পর্কে সূচনা আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর সময় বর্তমান রাতে 11:12 এইটি শেষ করুছ আজর সান্ধ্য অধিবেশন পুঁথ আসন্তকালি সকাল 5:51 আপনার অভিবাদন জন আরম্ভ করব আসন্তকালির প্রাত অধিবেশন সেত যায় বিদায় দিবরাত্রি জয় হিন্দ।